की कशिश इज द फिल्म आशिक बनाया आपने en is gezongen door Himesh Reshamya en gezongen door Rahul Mishra komt uit de film Half Girlfriend Tu Hi Hai.